আমাদের বাঁচা বই বাঁচা বাঁচা বই বাঁচা বই She said, moi j'aime pas la paix.